শ্রোতাই, আজির উপাসনা অনুষ্ঠানটিত ইমান পরিক্রমে সমবেত কণ্ঠর বরগীত, অঞ্জলি ওজার কণ্ঠত লোকগীত আর শেষত ভক্তিমূলক গীত শুনিলে সমবেত কণ্ঠর উপাসনা ভক্তিমূলক গীতর অনুষ্ঠানটির আজিলৈ ইমানতে অন্ত পৰিল। এয়া আকাশবাণী নগাঁও, অনুষ্ঠান প্রচার করা হয়েছে FM বেণ্ডর 102.7 মেগাহার্টজত। এতিয়া আগবঢ়াইছো শাস্ত্রীয় সংগীতৰ অনুষ্ঠান। আজি শুনক বীরেন্দ্র কুমার ফুকনৰ খেয়াল ৰাগ আহিৰ ভৈৰৱ।

শ্রী শ্রী শঙ্করদেব বিরচিত বরগীতটি শুনিলে। অনুষ্ঠানত এইবার শুনক শ্রী শ্রী মাধবদেব বিরচিত আন এটি বরগীত।

0: আজি অনুষ্ঠানত শুনক আবুল লেছৰ কথিকা টিচিং মেড ইন ইংলিছ। আজি শুনক দ্বিতীয় খণ্ড।
1: Now, here is a game we can play in our large classes. This is a game which can be played in a class.

শ্রোতাসকলে নিশ্চয় গীতটি শুনি ভাল পালে। অনুষ্ঠান শুনি থকার কথা জানাইছে কামপুরের বাহকবাড়ির পর কমলেশ্বরী হীরা বাইদেউ, লগতে বুড়াগোহাঁইর পর মঞ্জিৎ দাসে ফোন করে অনুষ্ঠান শুনি শুনার কথা জানাইছে। আইতাকর লগত অনুষ্ঠান শুনি আছে মঞ্জিতে, আইতাকর নাম জুনুমাই দাস, তেওঁলোক আমার নিয়মীয়া শ্রোতা, ধন্যবাদ জানাইছো। কার্বি আংলংর পর দেহিরাম বরাই অনুষ্ঠান শুনি আছে, তেওঁ আমার নিয়মীয়া শ্রোতা, তেওঁ মেসেজ যোগে আমাক অনুষ্ঠান শুনি থাকার কথা জানাইছে। জিনাশী শইকীয়া আমার নিয়মীয়া শ্রোতা, মাছপাথরের পর অনুষ্ঠান শুনি আছে, অনুষ্ঠান শুনি ভাল লগার কথা জানাইছে, ধন্যবাদ জানাইছো। আর বহুতে ফোন মেসেজ যোগে অনুষ্ঠান শুনি থাকার কথা আমাক জানাইছে। বহু দেরিক অনুষ্ঠান শুনেছো তরুণ বড়া রণথলী, রণথলীর তরুণ বড়া আমার এজন খুব ভাল নিয়মীয়া শ্রোতা, প্রায় আমার অনুষ্ঠান শুনি থাকে, অনুষ্ঠান শুনি মতামত প্রেরণ করে। ইয়ার আমালৈ এনে কিছুমান মতামত প্রেরণ করে যাকে সচাক আমাক বিভিন্ন ক্ষেত্র শুদ্ধ করবলে, আমার অনুষ্ঠান সমূহ আরও অধিক ভাল করবলে আমাক অনুপ্রেরণা যোগায়, আমাক উৎসাহিত করে। তরুণ বড়া ডাঙরিয়ালে আমি আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইছো। অকমান পলম হল কিন্তু কোনো কথা নাই, আজির অনুষ্ঠানত আমি কথা পাতিল নিজক ভাল পয়ার কথা, লগতে গছপুলি রোয়ার কথা। নিজক ভাল পয়ার বিষয়ে আপনি কি কয় আমালৈ লিখি পঠিয়াব। শিখামণি কুঁৱৰে অনুষ্ঠান শুনি আছে, তারপরে বিশ্বজিতে হুজাই পড়া অনুষ্ঠান শুনি আছে, মিনহাজুল আলম আমার নিয়মীয়া শ্রোতার রূপহীর অনুষ্ঠান শুনি আছে। আমি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আগবাবলে লো হেপাহ বুল ছবিখনের পরবর্তী গীতটি, গীতটির কণ্ঠশিল্পী জিতুল সোণোৱাল আর গীতটি লিখিছে নলিনী দত্ত মহন্তয়।

0: রাম,
1: ফাটিলি কি সাও?
0: ইস মাঝে দিয়ে ফাটি গল ভাই,
1: কি ভাললি? মই ভাললু নেকি? ভাললি তো মই দিয়া বলিনু, তো তামাই দিয়া নাই, মই কো তাম মাইলু, মই সুইছিল হে, ইস সুইছিল হে, মই এনা কই ধরিটা কোতে তোর একিনতে ধর তাম মাই দিয়া নাই, বিছা কথা নক বিবুছ, মই একিনতে ধরিছিল হে, তেনে তেনে হলে কোনা তাম মাইলে, রবিছন কি রবিছন, ইমান কষ্ট করে আকিছ সবিকন, পড়াইলে কম্পিটিশন এগুলো জানো মই, মুক দিব লাগিব, মই কি অদিন রুনি বাইরু এনে কষ্ট আছে, তোর এনে কই ধরি আছো, আর বাবু তোর এইখিনি ধরি থাকা নাছিলি,
2: মই ধরিছিল হে,
1: মোরও ধরিছিল হে, তোর তাম মাইছ, ইহ মই তাম মাইছো, আই মই নিজে তাম মাইছে, মই কি জানো মাইলু, তোর তাম মাইলে কেন কই ফালিব, সি নিজে ফালিছে, ফালি দিয়ে মুখ ধরিছে,
2: মই ফালিছো,
1: ফালিছো তো,
2: কোনছুন মনু,
1: ইমান বেমানি কথা নকবি, কোনে বেমানি কথা কইছে, তহে বেমানি কথা কইছ,
0: কোনছুন মনু, এখন জোড়া লগাব পারা যাব বুঝছ, আমার যে সেই টেপটু আছে তার মই জোড়া লগাই দিম,
1: না জোড়া লগাই দিবলে সব ফালি পেলাম,
0: আই মনু
1: নালাগে মুখ ছবি ছবি সব ফালি টুকুরা টুকুরি করে দিম,
0: ইস রাম
1: মই কিন্তু ফলা মারি দিবাই দাও, মিটা কথা নকবি, একেবারে মারি দিম,
0: আই মনু মন মন থাক,
1: মই যাং গুজা যা গই, এতিয়া যা গই, মই আর কেতিয়া তোরা গলে না হুজাবি, নালাগে আইব যা,
0: এ ভাই ইমান হসা হসকে কাজিয়া করছে, তো কি তেনে কইছ মনু,
1: কি লগত কই লাগিম, কেতিয়া মোর ছবি কম লিয়ে দিব পারিব নাকি,
0: আ ভুলু কলে যা তুমি,
1: মই আর কেতিয়া না হু,
0: শুনাছ
1: নালাগে,
0: এ ভাই হিউ হসা হসকে কইছে গে, ভুলু আ ভুলু ভুলু শুনাছন ভুলু ভুলু।

0: খুব ভাল হব, আমি দুইটা যাম। কি তোর পয়সা লবি ময়ো লম,
1: মনু
0: তোর শার্ট প্যান্ট মই পিন্ধিম, মোর শার্ট প্যান্ট তই পিন্ধিবি।
1: আই মনু মনু
0: ফুলুর 50 পয়সা কম আছে, আপনি দিব দেউতা।
1: আই মনু কি কইছ
2: রোনি? আই রোনি কি হইছ?
1: মনুয়ে দুপন্তে বকি আছে।
2: অকনমান লড়াই গারুটোর উপর মূরটো ভালকৈ দি শুয়াই দে।
1: আই মনু চাও চাও মূরটো দাংসুন চাও এনেকে দে। রবি রবি শুই থাক, কিয় বকি আছ?

0: বৰদেউতা মাক আহিল বোলে, তোক মাতি পঠিয়াইছে।
1: বলা ভুলু।
2: হয় ভাই, গধূলি হলে মই ক'ব নোৱাৰো।
1: বলা, তোমাক মই গেটৰ ওচৰলৈকে আগবঢ়াই দিম। বলা।
2: কাজিয়াটো লাগিবই
1: নহয় জানো ভুলু।
2: নমতা নমতিটো হবই,
1: নাথাকিবা, যোৱা ভুলু।